বাছু লল বাছু সারু বাছু নজর গুল বাছু গুল বাছু লল বাছু সারু বাছু নজর বাহরে কুমন।

বাছু লল বাছু সারু বাছু নদ গোল বাছু গোল বাছু লল বাছু সারু বাছু নদ বাহরে তোমার।